আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করিব? তোমাদের কি হইয়াছে? তোমরা এই কেমন সিদ্ধান্ত নিয়েছো?

0: لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون.
1: তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রয়েছে তোমরা নিজেদের জন্য শাস্তি করবে তাই পাইবে?
0: তুমি
1: উহাদেরকে জিজ্ঞেস করো ওদের মধ্যে এই দাবির জিম্মাদার কে?

সাধারণ করে কথা যদি পায়ের কোথাও উচিত করা হয়নি সেই নিজেদেরকে আহ্বান করা হয়নি সুস্থ করিবার জন্য।